সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 26 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর আজি 10 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ দশমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:35:10 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:08:58 ছেকেণ্ড।

জনসনে কৈছিল, সংসারত দাৰ বলেৰে বা শক্তিৰে সংগ্ৰহ কৰিব নোৱাৰা বস্তু হল জ্ঞান। জ্ঞান আৰ্জিবলৈ একমাত্ৰ লাগে অধ্যয়ন। প্ৰিয় শ্ৰোতা, আজি হৈছে ইণ্টাৰনেশ্যনেল ডে ফৰ ডাইলগ এমং চিভিলাইজেশ্যনছ, অৰ্থাৎ জাতিগত সভ্যতাৰ মাজত আলোচনাৰ আন্তৰ্জাতিক দিৱস। বিশ্বত পাৰস্পৰিক সন্মান, সদ্ভাৱনা, সম্প্ৰীতি আৰু আন্তঃসাংস্কৃতিক বুজাবুজিৰ লক্ষ্যৰে ৰাষ্ট্ৰসংঘই 10 জুন তাৰিখত এই দিৱসটি পালনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। 2025 বৰ্ষত প্ৰথমবাৰৰ বাবে এই দিৱস উদযাপন কৰা হয়। সমগ্র বিশ্ব আজি শান্তি, উন্নয়ন, পারস্পরিক বিশ্বাস আর সুশাসনের অভাব তথা বর্ধিত ব্যবধানের দরে একাধিক অন্তর্নিহিত সংকটের সম্মুখীন হয়ে এক জটিল সন্ধিক্ষণত উপনীত হয়েছে। এনে এক অস্থির আর পরিবর্তনশীল সময়ত গোলকীয় সংহতি আর সহযোগিতার প্রয়োজন পূর্বতকৈ বহু পরিমাণে বৃদ্ধি পাইছে। বৈষম্য আর কুসংস্কার দূর করা, পারস্পরিক বুঝাবুঝি আর বিশ্বাস গড়ি তোলার রাষ্ট্রসমূহের মাজত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে বিভিন্ন সভ্যতার মাজত সর্বাত্মক

সহযোগিতা হৈছে আটাইতকৈ কার্যকরী মাধ্যম। এই সহযোগিতাই মানব জাতির সার্বজনীন প্রমূল্যবোধর প্রতি সজাগতা বৃদ্ধি করার লগতে পারস্পরিক সন্মানের উপর আধারিত শান্তিপূর্ণ সহাবস্থানক প্রসারিত করে। সাম্প্রতিক সময়ের জটিল প্রত্যাহ্বান সমূহর মোকাবিলা করবলৈ উমৈহতীয়া সমাধান সূত্র বিচারি উলিওয়ার ক্ষেত্র ই এক সেতু হিসাবে কাম করে বিশ্বর শান্তি, মানব কল্যাণ আর প্রগতি সম্ভবপর করে তোলে। এনে পরিপ্রেক্ষিত বিভিন্ন সভ্যতার মাজত সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রসংঘর উদ্যোগত প্রতি বছরে 10 জুন তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ ডায়লগ এমং সিভিলাইজেশনস এই বিশেষ দিবসটি পালন করা হয়। এগারী চলচ্চিত্রের পরিচালক, তথ্যচিত্র, দূরদর্শনের ধারাবাহিক তথা টেলিফিল্ম নির্মাতা দারা আহমেদর আজি উপজা দিন। 1969 চনত ব্রজেন বরুয়া পরিচালিত ডক্টর বেজবরুয়া চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে তেখেতে অসমীয়া সিনেমা জগতত ভরি দিছিল আর প্রায় 20খনমান চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে কাম করেছিল। তার পাছতে তেখেতে রিক্সাওয়ালা, যখিনী, উর্বশী, ধ্রুবতরা আর পূজা নামেরে কেবাখনো জনপ্রিয় সিনেমা স্বতন্ত্রভাবে নির্মাণ করেছিল। স্বাধীন কাকতত দারা আহমেদে নিয়মিয়াক লিখা মেলা করেছিল। তেখেত জ্যোতি চিত্রবনের পরিচালনা সমিতির সদস্য হওয়ার উপরও রাজ্যিক চলচ্চিত্র প্রতিযোগিতার জুরির সদস্য আছিল। 1946 চনের 10 জুন তারিখে নাজিরাত দারা আহমেদর জন্ম হয়েছিল। তেখেতে অসম আর ভারত সরকারের সহযোগত ডেভেলপমেন্ট অফ কার্বি আংলং, লিড কাইন্ডলি লাইট, নিপকো, দ্য মিল্ক, চাইল্ড সাইকোলজি, মহাশ্বেতা, প্রগতি পরম্পরা আর সমৃদ্ধি, ওল্ড মনুমেন্টস অফ আহোম এইজকে আদি করে বহুকেইখ তথ্যচিত্র নির্মাণ করেছিল। ইয়ার উপরও জীবনধারা, গান্ধী, হাহুয়াই আর মিতার তিতা মিঠা আছিল দারা আহমেদে পরিচালনা করা দূরদর্শনের কেইখনমান ধারাবাহিক। তেখেতে গুয়াহাটী, ডিব্রুগড় আর শিলচর দূরদর্শন কেন্দ্রের 13খন তথ্যচিত্র স্পন্সর্ড প্রোগ্রামের অধীনত পরিচালনা করেছিল। তেখেত প্রসার ভারতীর গুয়াহাটী, ডিব্রুগড়, শিলচর আর PPCর অনুমোদিত প্রযোজক আর পরিচালকও আছিল। 2021 চনের 24 মে তারিখে দারা আহমেদর দেহাবসান ঘটে। এগারী ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, কন্নড় লেখক, নাট্যকার, চিত্রনাট্যকার তথা রোড স্কলার আছিল গিরীশ রঘুনাথ কর্ণাড। তেখেত ঘাইকৈ দক্ষিণ ভারতের চলচ্চিত্র উদ্যোগ আর বলিউডত সক্রিয় আছিল। 1960-এর দশকত নবভারতীয় নাট্যজগতত গিরীশ কর্ণাডে কন্নড় ভাষার বিখ্যাত নাট্যকার হিসাবে নিজকে প্রতিষ্ঠা করেছিল। তেখেতর সাহিত্যিক অবদানের বাবে তেখেতক 1998 চনত ভারতের সর্বোচ্চ সাহিত্য সন্মান জ্ঞানপীঠ বঁটা প্রদান করা হয়েছিল। 4 দশকজুড়ি গিরীশ কর্ণাডে ঐতিহাসিক আর ধর্মীয় আখ্যানমূলক কাহিনীক বর্তমান সময়ের খাপ খুবাই নাট্যর যোগেরে প্রতিফলিত করবলে চেষ্টা করেছিল। তেখেতর নাটক সমূহ ইংরাজিকে আদি করে বিভিন্ন ভাষালৈ অনুদিত হয়েছে। লগতে বহুতো বিখ্যাত নাট্য পরিচালকে তেখেতর নাটক মঞ্চস্থও করেছে। গিরীশ কর্ণাড ভারতীয় চলচ্চিত্র জগতের লগতো সক্রিয়ভাবে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা আর চিত্রনাট্যকার হিসাবে জড়িত হয়ে আছিল। তেখেতর হিন্দী আর কন্নড় বোলছবিয়ে বহুতো রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় পুরস্কার বুটলিবলে সক্ষম হয়েছে। বিভিন্ন শাখার সর্বমুঠ 10টা রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা আর 7টা ফিল্মফেয়ার বঁটা লাভ করবলে সক্ষম হয়েছে গিরীশ কর্ণাডে। ভারত সরকারে তেখেতক 1974 চনত পদ্মশ্রী আর 1992 চনত পদ্মভূষণ সন্মানেরে সন্মানিত করেছিল। আজি গিরীশ কর্ণাডর স্মৃতি দিবস। আজি এগারী বাংলা কবি, চিত্রনাট্যকার তথা চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাসগুপ্তর স্মৃতি দিবস। বাঘ বাহাদুর, তাহাদের কথা, সোরাসোর আর উত্তরা আদি ছবির বুদ্ধদেব দাসগুপ্ত সমাদর লাভ করেছিল। তেখেতর দ্বারা নির্মিত 5খন ছবিয়ে রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটার শ্রেষ্ঠ ছবির শাখাত স্থান লাভ করবলে সক্ষম হয়েছিল। ছবিকেইখন আছিল বাঘ বাহাদুর, সোরাসোর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান আর কালপুরুষ। আনহাতে দূরত্ব আর তাহাদের কথা ছবি দুখনে বাংলা ভাষাত শ্রেষ্ঠ ছবির রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা লাভ করবলে সক্ষম হয়েছিল। এগারী পরিচালক হিসাবে বুদ্ধদেব দাসগুপ্ত 2000 চনত উত্তরা আর 2005 চনত স্বপ্নের দিন নামের কথা ছবি দুখনের রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা লাভ করেছিল। এগারী কবি হিসাবেও স্বীকৃতি লাভ করা বুদ্ধদেব দাসগুপ্ত গভীর আড়ালে, কফিন কিংবা সুটকেস, হিমযুগ, ছাট্টা কাহিনী, রবটর গান, শ্রেষ্ঠ কবিতা আর ভোম্বলের আশ্চর্য কাহিনী ও অন্যান্য কবিতার দরে কাব্য প্রকাশ করেছিল। চলচ্চিত্র জীবনের প্রথম কালসাত বুদ্ধদেব দাসগুপ্ত সত্যজিৎ রায়ের বাস্তববাদী ধারণার প্রতি আকর্ষণ অনুভব করেছিল আর ইয়ার প্রভাব তেখেতর ছবিসমূহতো প্রতীয়মান হয়েছিল। পাছলে তেখেতে ভিন্ন বৈচিত্র্যর ছবি নির্মাণত হাত দিছিল। ইতিহাসের পাত লুটিয়াই চালে আমি পাও 1610 চন

0: আজি পুৱা অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানটির প্রযোজনা আছিল কার্তিক সূত্রধরর। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু
1: স্মৃতির দিনলিপি। এই অনুষ্ঠানটি প্রচার হয়ে আছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের অবসরপ্রাপ্ত সহকারী সঞ্চালক কৌস্তুভমণি শইকীয়ার সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা অশোক ভট্টাচার্যর। এয়া শুনক কৌস্তুভমণি শইকীয়ার স্মৃতির দিনলিপির দ্বিতীয় খণ্ড।
2: শইকীয়া ডাঙরিয়া নমস্কাৰ।
3: হয় নমস্কাৰ।
2: প্রথম খণ্ডত কথা পাতিছিলো আপনার সঙ্গে, কথা পাতোতে আপুনি মাটির গোন্ধ থাকা কথাখিনি শেষর পিনে কৈছিল। সেই মাটির গোন্ধ এৰি আপুনি আকাশবাণীর ভিতর সাহাবি চাকরি এটা বলিয়ে কৈছো, কারণ টেবুলত বহি করা কাম, তার ভিতর স্টুডিওত গীত বাদ্য এইবিল অকমান রোজাঘরিয়া বস্তু বলিয়ে কয়। গতিকে সেই পরিবেশলৈ আহিলে। অহার পিছত আপনার গুৱাহাটীত কর্মকাল একলেথেরে কিমান দিনলৈ থাকিল? আপনি 1989 চনের কথা কৈছে।
3: হয়, মই 89 চনত ইয়াতে যোগদান করিলো। এই কথিকাই বিভাগটো মই
2: চোৱাচিতা কৰিছিলোঁ।
3: প্রথমতে সেই তিনিমাহ নির্মল দত্তর লগত থাকিলো, শিকিলো, কাম শিকিলো। তেতিয়া সেই লগতে মোক নির্মল দত্তর কাম শিকার লগতে আৰু এটা মোক অতিরিক্ত দায়িত্ব দিলে, মোক যুববাণীও চাবলে দিলে। গতিকে অলপ দিনের কারণে মই যুববাণীও চালো। তারপর নির্মল দত্ত যেতিয়া অবসর ললে, তেতিয়া মই পুরাদমে পূর্ণ পর্যায়ের মানে কথিকা বিভাগটো চাবলগা হল। তেতিয়া মোক যুববাণীর পৰা মই অব্যাহতি ললো। সেই তিনিমাহৰ কাৰণে হয়তো মোক যুববাণী দিছিল, মোৰ একঠিক মনত নাই। তাৰপিছত মই কথিকা বিভাগটো চালোঁ। সেই কথিকা

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

একবিংশ শতিকা আহি বলে তিনি দশকো যে নাই, একবিংশ শতিকা আহি বলে তিনি দশকো যে নাই।

কল্পতরু অনুষ্ঠানত এইবাৰিয়া কাহোনা পিয়াৰ হে সুবেটি গীত শিল্পী উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক আর সঙ্গীসকল গীতটি শুনবল বিচারি আমালৈ অনুরোধ করেছে যোরহাটৰ পৰা গীতা সারঙ্গ, রাজু, প্রিয়া, আনন্দ, রুমি আৰু চন্দনায়।

স্বপন দেখেছিলি জির জির জির জির কয় নিজরাব তোর বুয়ে দিয়ে এটি মিঠা নিজরাব মরমের আকোয়ালি নিজরাব তাই পাই তোর বুকু খান রাখাল।

0: কি বিচারিলি কি পালি কি
1: বহু ভাবিছিলি তোর বুকুত আছিল হেনু রূপ রূপালী হেনু কলিজা খান্দিলে পায় ফোন কোনালি ফোন খান্দি নিব তই রূপু হেরুয়ালি পালি চন্দা মাথো তই বুটলিলি কি পালি ভাঙিল নে তোর কামিহার ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড় তাকে লইছি ওরি মর মর মর লাজতে হে মর ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়
2: ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়
3: গণেশগুৰিৰ পৰা মৃন্ময় জিত বিৰাজ নৰেন্দ্ৰ মৃদুল আদিত্য ডলি কংকনা অন্তৰা দীপামণি আৰু পৰাগ আপোনালোকৰ অনুৰোধত এইবাৰ সন্তান ছবিৰ টিকিট শিল্পী দীপেন বৰুৱা

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: শ্রোতাসকলে আধুনিক গীত শুনিছে কবীন্দ্রনাথ দাসর কণ্ঠত শিল্পীর কণ্ঠত এবাৰিয়া মুক্তিনাথ বৰদলৈ রচিত এটি গীত

0: লোকর কল্যাণার্থে আহাদিন মূরত স্বাস্থ্য বিভাগে কাম করিব। মন্ত্র থাকিব স্পিড ডেলিভারি আর কোয়ালিটি, ভাল চিকিৎসা, সময়মতে চিকিৎসা আর উন্নত মানদণ্ডর চিকিৎসা কেনেকে আমি দিব পারো, এই চিন্তার এই মন্ত্রে বিভাগে কাম করে যাব।
1: তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবে রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেছে। শ্রীমতী দেবে রাজ্যসভার সভাপতি সিপি রাধাকৃষ্ণলৈ পদত্যাগ পত্র প্রেরণ করেছে। পদত্যাগের পাছতে আজি নতুন দিল্লিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করে। উল্লেখযোগ্য যে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রয়ে সোমবার রাজ্যসভার দলের সদস্যপদ ত্যাগ করেছিল। জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত ন্যায়াধীশ শর্মিলা ভূঁইয়ার ফাস্ট্রেক আদালতত আজি তৃতীয় দিনেও সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে। শর্মার অভাবত কালি সাক্ষ্য প্রদান করব নোৱাৰা বেবী বৰা আজি প্রথমে সাক্ষ্য প্রদান করে, ইয়ার পিছত বীরিণী বৰা আর রাজা অসমে সাক্ষ্য দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেরাহে সর্বাধিক সময়ের শাসনের দায়িত্ব থাকা দেশের প্রথমগী নির্বাচিত প্রধানমন্ত্রীরূপে পরিগণিত হয়েছে। 2014 চনের 26 মেত প্রথমবার প্রধানমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছিল। শ্রীমোদী এই ক্ষেত্রে পূর্বের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর অভিলেখ ভঙ্গ করে। পণ্ডিত নেহরুয়ে 1952 চনের 13 মেত নির্বাচিত প্রধানমন্ত্রীরূপে প্রথমবার কার্যভার গ্রহণ করেছিল আর 1964 চনের 27 মেত মৃত্যু পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বত আছিল। একেরাহে 4398 দিন প্রধানমন্ত্রীর দায়িত্বত আছিল। নরেন্দ্র মোদী আজি প্রধানমন্ত্রীরূপে 4399 দিন ভরি দিছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সর্বাধিক সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করে ইতিহাস রচনা করার রাজ্যের 3 কোটি 50 লাখ জনসাধারণের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অভিনন্দন জানাইছে। সামাজিক মাধ্যম যোগে দিয়া এটা বার্তা ডক্টর শর্মায় কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত অসমে কেবল উন্নয়নের ক্ষেত্রে গতি লাভ করাই নহয় বরং নতুন সম্ভাবনা, নতুন আত্মবিশ্বাস আর নতুন পরিচয়ে দেশের বিকাশ যাত্রার শক্তিশালী কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমার এটির বাতর ইমানতে শেষ হল, পরবর্তী মুখ্য বাতর বিয়লি 4 বজাত শুনবলে পাব।

শ্রোতা ইমানপরে গীতালি অনুষ্ঠানত কেটেমান হিন্দী ফুলছবির গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। খন্তেক পাছতে 6:45 সন্ধিয়ার আঞ্চলিক বাতরি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের 7:00 আর 7:05 ক্রমে হিন্দী আর ইংরেজি বাতরি আকাশবাণী দিল্লির আর 7:10 আকাশবাণী গুৱাহাটীর প্রসারিত আসামিজ নিউজ বুলেটিন শুনবলে পাব।

শ্ৰোতা ইমানপুৰে যুৱবাণী অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া আগবঢ়াইছোঁ এটি বৃন্দগান।

0: খুড়া, অ খুড়া,
1: আ কোন
0: অ বুলু আসানে
1: অ এ মালতী নেকি?
0: অ
1: র র র র গছুল র র
2: অ হিরু, তো ইমান উধাতু খাই আছ যে কি হলনো?
0: আগতে কোৱাচোন, তুমি কিবা জরুরী কাম করে আসা নাকি?
2: হে, জরুরী কাম একো করা নাই ও। এই গরু হালকে অকনমান দানা পানি দি আছো, পিছে তই ইমান খৰদৰ্শন কৰি আছ যে হিরু, হে ভালকে সুস্থির হয়ে নবহ কিয়?
0: মই বহিবলৈ অহা নাই খুড়া।
2: তেন্তে
0: তোমাক মোৰ লগত নিবলৈহে আহিছো, তুমি এতিয়াই আমাৰ ঘৰলৈ যাব লাগে, পাৰিবানে?
2: আগ নাই, গুড়ি নাই, বোলো কি হৈছে কথা নক কিয়? অ, তোক চাবলৈতো কোনো দৰা চৰা অহাৰ কথা দেউতাৰে মোক কোৱা নাছিল।
0: তোমাৰ খালি চব কথাতে ধেমালি।
2: হে মালতী, এৰ হাঁহি ধেমালি কৰি থাকিব লাগে বুইছ? এই আমি অসমীয়া মানুহে হাঁহিব নাজানো বুলি লক্ষ্মীনাথ বেজবৰুৱাই সেই তাহানিতেই আমাক বদনাম দি থৈ যোৱা নাই জানো?

0: শ্রোতা ইমান পরে জুবিন গার্গর কণ্ঠর গীত কেটে শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এটি আগবাবলে লৈছো আমার তেজপুর আমার গৌরব এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির আজি পুনের প্রচার করা হয়েছে।
1: এয়া আকাশবাণী তেজপুর আগবাইছো আমার তেজপুর আমার গৌরব।

শ্রোতা ইমানপুরে আমার তেজপুর আমার গৌরব অনুষ্ঠানটি শুনিলে এয়া আকাশবাণী তেজপুর। এটি আগবাইছো এটি বৃন্দগান।

0: এবাৰ কিডনী ষ্টোন হৈছে, সেইবিলাক সদায় চেক আপ কৰিব লাগে। আজিকালি আল্ট্ৰাচাউণ্ড মেচিনটো চবতে এভেলেবল, চব চব জেগাতে সৰু সৰু জেগাতে আছে। তো গৈ পেলাই এটলিষ্ট বছৰত এবাৰ যদি আল্ট্ৰাচাউণ্ড কৰিছে কিডনী ষ্টোন হৈছে নেকি বা কিডনীটো ফুলিছে নেকি, তো গম পোৱা যাব। নেক্সট হৈছে আমাৰ যিবিলাক ব্লাড চুগাৰ, ডায়েবেটিছ, ব্লাড চুগাৰটো ষ্ট্ৰিক কেতিয়াও অৱহেলা কৰিব নালাগে। ব্লাড চুগাৰটো ষ্ট্ৰিক্টলি মেইনটেইন কৰিব লাগে। নিজৰ পানী খোৱাৰ পৰিমাণটো বাকী হওক নহওক, পানী খোৱাৰ পৰিমাণটো নিজে সদায় বজাই ৰাখিব লাগে। বেছিকৈ পানী খাব নালাগে, এনেকুৱা নহয় যে মই এবাৰ চান্স পালোঁ দুই লিটাৰ পানী খাই দিলোঁ, তেনেকুৱা নহয়। এক ঘণ্টাত আমি সদায় উপৰি এনেকৈ দিওঁ যাতে এক ঘণ্টাত এগিলাচ কৰি পানী, এঘণ্টা যদি এগিলাচ কৰি পানী খাব পাৰে, তেওঁ কিডনীটো ধুনীয়াকৈ পৰিষ্কাৰ হৈ থাকিব, প্ৰস্তুতৰ প্ৰব্লেমবিলাকো ভালেখিনি হ্ৰাস পাব। নিজৰ ব্যায়ামখিনি ভালকৈ কৰি থাকক, এটলিষ্ট 10 মিনিটে হওক দিনত খোজ কাঢ়ক, তেতিয়া নিজে সুস্বাস্থ্য নিজেই থাকিব পাৰিব।
1: আসলে আমি সহজলভ্যভাবে পানি পাও, কিন্তু পানি যে আমার কিমান ডাঙর মহা এটা ঔষধ আমার শরীরের কারণে, সেই কথাটা আসলে আমি অনুধাবন করব নোৱাৰো। অশেষ ধন্যবাদ স্যার, আজি আপনি আপনার মূল্যবান সময় আমার শ্রোতাসকলক দিলে আর এই সন্দর্ভত বিশদভাবে আমার শ্রোতাসকলক কলে।
0: ধন্যবাদ, আপনার লগে খুবই ভাল লাগিল। আটাইকে মূর ভবিষ্যতে যদি আটাই সুস্বাস্থ্য অধিকারী হয় সেই আশারে মই সামৰিছো।
1: শ্রোতা, ইমান পরে স্বাস্থ্যধন অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানটি থলিতে বাণীবন্ধন করার লগতে আদধৰি সম্পাদনা করিলে ৰূপলী বৰাই, প্রযোজনা অনুষ্ঠান মুৰব্বী ৰূপান্ত কুমাৰ দাসৰ।